0: না নুই হ দাই নিউ কি আকি নকেন কুরমার ধুরমু আর কারাম বুঙ্গা হ অনি হ জম কি আই অনে না কই দিলে দ সামা চাওলে সুঙ্গা মত কম লাঠে আদো অনাগে মিঠে নুবু ইনা আদো কারাম বুঙ্গা হাই জম কি নকি নকি জম কি
1: তো মড় কারাম দ চে লকার কো কারামা অনে সাড়িব রে কারাম দারে অমনোয়া বাংখান দ দাকা মডি করে তিজু কো চাপে বাংখান হুড়ু কো তিকিয়া কো গজা ওনা খাতির কারাম বঙ্গা কো গোচার নাম কে রেখান গোচার নাম কাতে ওনা দো কো কারাম কে আকো দো আঘাড় বঙ্গা কুনামি রে উনকিন দো অকোয় না আসামি দুখ নাম লেয়া উনকিন বঙ্গা খাতির তে উনকিন দো গোচার কে কিনা রুম বঙ্গা কাতে রহ বাংখান দো ওজা কোটে নুকা সুনুম কো দা সুনুম কো খড়ি মাটি কাতে নাম কে কিনা উনকিন বঙ্গা কান গয়া কিন তাহলে উনকিন বঙ্গা নিতুম তেগে না মার কারাম রে দো ও বঙ্গা হাতি
2: আতু আতু চে দিশম দিশম রে রায়রিত চে সেরওয়া তাবন দো বাং মিনা ওনাতে পালেন কো মেনা ভিন ভিন বুরুরিন চেনে দো ভিন ভিন গে কো রাগা তবে নোয়া পুন হটি রে হটি নাকান কারাম জাহা কোটা নামে না নোয়া করে না সেরওয়া চে লেকা আর চে লেকা কো মানাওয়া
0: বঙ্গা কারাম কি সতব গপাল মারা কানা উলা কো কারাম আগু মলাং রে উনকু দো ইয়া দিন মলাং রে পিন্ডা রে দুরুপ পতেন এনে চেরেন কো জেদো আকো চেত চেতে ওনা মালাং রে গমহা সেটেল লেন খান ওনা মালাং রে কড়া কো সাজ সাপড়া কাতে কো তাহেনা ঠিক সিমরা অক্তো রে সিমরা অক্তো ধরা কো সেনা কো তুমদা টামাক তারপরে ওডে খন যাহা মেটা নাকে বসাবে প্রথম দো যাহা বঙ্গা কারাম তাবু কো মেতা গানা ওনা বঙ্গা কারাম ভিতরে রে দো প্রথম দো নাকে যাহা তাবু অতুর বসা পকাতে কেবল উনি নাকে গে বো ইদি আইন হলো দো আর ইদি কাতেন যাহা জায়গারে তাবু কারাম দারে মেনা ওনা তো সেদা খন কথাপন আগু আকার ইনা কারাম দারে খন গে ওনা দবন গুয়া এটা খন দো বাঙা যদি চ মনে করো তেহ ওনা কারাম দারে যদি গজ উত্তর খানা বিন্দাল উত্তর খানা এনখান দো এটা খন বো উধর গুয়া ওনা কথা দো তায়াম দো ওড়ে খনা বারিয়া কড়া গিদরে বন নাম কাকিনা যাহা চে বকিন জীবন কো আ ঠিক গিদরে কিন তাহে কো আ কেবল উনকি গে ধর্ম ধর্ম মেনতে মেন করতে অনেক বঙ্গা কারাম দক্ষিণ সাব মেটান তো কুড়ি মেটান তো কড়া অনকা বন মেন চাকা
3: আবো বাছা ও কাল কাবন বাছা
0: বাছা দো নঙ্কা হই কনা আবো নেলাবন যাহা দারে রে পুরুপ সেট কে কেবল মাত্র তাহে কো মা ওনা দো
3: ডরতে
0: হ ওনা ডরতে তো পুরুপ সেট কে তাহে কো মা ওড়ে খনা কে ওনা দো বন বাছনা নামা আর ওনা দো চিলকা বো বাছাওয়া ওনা বাছনা দো নঙ্কা না কনা কেবল ওড়ে দো জহ আলো তাহে কো মা ঠিক পেয়াগে সাকাম কমা জো আগু লেনখান ওনা মিটং আতু বড়ি জো আমেনতে যাহো সদাই হাপলাম কো মেন হচো আকা দিদি কাতে নিতং হ আবো হ ওনা গেবন দহ আকা দিদি কাতে ওনা দো বাবন আগুয়া তারপরে জাহা নাইকে সাথে ইদি কা লটা দা কে কিয়া সুতম ওনা সাথে কপি ওনা কপি তে দারে রে দেখ কাতে ওনা নে লাই যে ওকা দো ঠিক কানা অকা দো বড়ি কিনা ওনা ওনা ঠিক আঞ্জেল কাতে ওনা সাকা ইয়া দারে মা আনগোয়া যাহা যে পেয়াগে কেবল মাত্র সাকাম তাহা কো মা অনকানা বারে নিয়েল কাতে ওনা আনগোয়া আনগো কাতে লাতার কিন তাহে কো আ উনকিন হা বারে যাহা গিদরা বন ইদি আকার কিনা উনকিন কিন সাবা কিন মিন হো দো জজম সেরে তাহনা মিন হো দো লেঙ্গা সেরে তাহনা জজম সেরে তাহে দো কোড়া বন মেন কিয়া আর লেঙ্গা পাটা রে যাহে তাহনা উনি দো কুড়ি কনা বন মেন হচ্ছ কিয়া উনকা কাতেন তায়াম দো নাইকে পেখে সুতম তোলা পেকিয়া সুতম তোল কাতেন ওনা দো কারাম দারে রে তোলা হয় কারাম দারে রে পেখে সুতম তোলা তায়াম তে দো তারপরে কিছু বঙ্গা বুরে উনি চেরা বাখেনা ওনা দো আতু রে যাহা গে হুড়ু চলে সাহার কো লাহার কো বদ্রে বহর রে চারে কো যেমন আলো হুয়ু মা ওনা লেখা উনি দো হয় হয় সাকাম নেল হুয়ু আ যে সাকাম যেমন আলো ছচরা কো মা আলো পিতু কো মা ওনা দো নাপায় গে সংহার গে তাই কো মা ওনা রে দো দাগ হ যেমন আলো লাগা কো মা ওনা দো অনকা লাখান জিনিস বন আগুয়া ওটা খনা তাম দো ওনা ভিতরে রে যো জড় তুম দাগ পড়া কিন উনকিন দো উনজোকা দো না রু আগুয়া কিন তারপরে আবরিন ওড়ে খানা যাহাই আতু ডাকুয়া যাহা মেনা কিনা উনকিন ডাকুয়া তাম দো কাটি কাটি কুড়ি গিদ্রা ᱡᱟᱦᱟᱸ ᱡᱮ
3: ᱟᱹᱣᱨᱤ ᱠᱚ ᱫᱟᱜ ᱥᱟᱯᱟᱲᱤ

0: হ্যালো,
1: আজ্ঞা নমস্কার।
0: নমস্কার সুবল ভাই।
1: হ্যাঁ ধন্যবাদ আজ্ঞা, আমি পরিচয় টিকে দৌছি আজ্ঞা।
0: দিও
1: সুবল কুমার সাহু কহুতিনি, গ্রাম পোস্ট পহন্তি ভায়া বিজেপুর জেলা বরগড় আজ্ঞা। আর দোস্ত আজ্ঞা কেমতি অছন্তি?
0: ভালো আছি, আপনার মধ্যে ভালো থিবে নিশ্চিত ভাবে।
1: আজ্ঞা পুরা একদম বড়িয়া মস্ত অছি, ভগবান করতে দয়ারু আজ্ঞা।
0: বরগড় জেলা সব কার্যক্রম আপন মানকর সব চালিছিলা কইতলে, সে সব নিশ্চিত ভাবে সমাপ্ত হওয়া উপরে, যেমতি কি বিল রুয়া রুই করিবা আও অন্যান্য কোন কইতলে, মজরে থরে আপনকর জনে ভাইঙ্কর কোন ঘর গুটে তৈরি হতলা, সে সব কোন কেমতে চালিছে কোন্তু?
1: চাষ কাম তো প্রায় সব সরি আসলানো, রুয়া বিউড়া বি সরলানো। আও সে ফেরো কথা ইন কইদিনি, আমার চৈতন্য পটেল কইদিলে কা আজ্ঞা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ সে ভাই বি ভাল আছে, টিকে তার কথাবার্তা টিকে মানে মুহটা নি ফিটবার, বাকি কথাবার্তা হচ্ছে সে মানে হাই ব্লড প্রেসার প্যারালাইসিস টাইপ রয়ে গেল, তো বর্তমান সে ভাল আছে আজ্ঞা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আপন মানে সাহায্য করি কি তাঙ্ক ঘরটাকু সম্পূর্ণ ভাবে করি দিয়েছেন?
1: হ্যাঁ আজ্ঞা নিশ্চয় আজ্ঞা।
0: হুম হুম হুম আর যা বি বাকি আছে আপনার নিহতি শুভেচ্ছা রহবা দরকার, কারণ যেহেতু আপনার ভাই। হ্যাঁ
1: আজ্ঞা আজ্ঞা।
0: আউ সুবল ভাই কুহতু, তবে কোণ শুনেবা হ্যালো বারিপদা কার্যক্রম রু?
1: হ্যাঁ আজ গোটে গীতটে শুনবা আজ্ঞা, আমার হিন্দি ফিল্ম র গীতটে শুনবা, বাজিগর গীতটে শুনে নেবে আজ্ঞা, টাইটেল সং টা দিয়ে দেবে
0: বাজিগর।
1: আজ্ঞা
0: তাহাকে উৎসর্গ করিয়া পাই চাহান্তি কই দে।
1: উৎসর্গ তো প্রথমে দত্ত আজ্ঞা আপনার স্পেশাল ডেডিকেটে
0: ধন্যবাদ,
1: তার সঙ্গে ধন্যবাদ আজ্ঞা, তার সঙ্গে শ্রোতান কর্ণাটিকে নেমা, হরেশ কুমার পড়ুয়া, যশন্ত বৈক, চৈতন্য পটেল, চিত্র।

0: সংস্কৃতি মূল্যবোধ এবং
1: নমস্কার আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি সুকন্যা জেনা মুখ্য সংবাদ খেলো ইন্ডিয়া আলোচনাকু আসন্তাকালি আভাসী জরিয়ারে সম্বোধন করিবে প্রধানমন্ত্রী রাজ্যরে জমি পঞ্জীকরণ প্রক্রিয়াকু অধিক স্বচ্ছ ও উত্তরদায়ী করিবাকু সরকারঙ্ক গুরুত্ব পয়গম্বর মহম্মদঙ্ক জন্মদিবসরে আজি পালন করা যাউছি ঈদ মিলাদ উন্নবী রাজ্যরে বন্যা ও বর্ষা স্থিতি নিয়ন্ত্রণাধীন রহিতিবা নেই স্বতন্ত্র রিলিফ কমিশনরঙ্ক সূচনা দশটি জেলার তের লক্ষের ঊর্ধ্ব লোক প্রভাবিত এবং লঘুচাপর প্রভাবে প্রবল বর্ষা নেই বালেশ্বর ভদ্রক ও ময়ূরভঞ্জ জেলাকু সতর্কতা জারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি আভাসী মাধ্যমে খেলো ইন্ডিয়া আলোচনাকু সম্বোধন করিবে জাতীয় ক্রীড়া দিবস 2026 পালনের অংশস্বরূপ মেরা যুবা ভারত দ্বারা আয়োজিত এই কার্যক্রম দেশে পরিচালিত হব যে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি জেলার দুইটি মহাবিদ্যালয়ের যুবমানে অংশগ্রহণ করিবে যুব নেতৃত্ব নাগরিক দায়িত্ব স্বেচ্ছাসেবী মনোভাব সুস্থতা এবং দেশ গঠন দিগরে এহা সহায়ক হব যুবপিঢ়ীকু দেশের ক্রীড়া সহ জড়িত হওয়া পাই এই আলোচনা এক প্রত্যক্ষ মাধ্যম প্রদান করিব ফলে সেমানকর বিচার এবং দৃষ্টিকোণ ভারতের যুব ও ক্রীড়া ব্যবস্থায় সামিল হয়ে পারিব ওড়িশার 60টি অনুষ্ঠানকু এথিপাই চয়ন করা যাইছি ছাত্রছাত্রী ও জাতীয় সেবা যোজনা স্বেচ্ছাসেবীঙ্ক অংশগ্রহণকু সুনিশ্চিত করিবাকু গুরুত্ব দিয়া যাইছি এই ক্রমে নুয়াপড়ার ন্যাশনাল কলেজ ও খড়িয়াল স্বয়ংশাসিত কলেজ অংশগ্রহণ করছন্তি রাজ্যের জমি পঞ্জীকরণ প্রক্রিয়াকু অধিক স্বচ্ছ দায়িত্ব সম্পন্ন এবং নিয়ম অনুপালন সুনিশ্চিত করা উপরে সরকার গুরুত্ব দেউছন্তি বলি রাজস্ব বিপর্যয় পরিচালনা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর অরবিন্দ পাঢ়ী কহিছন্তি পঞ্জীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাই বিভাগ পক্ষরু বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা প্রচলন করা যাইছি এই পরিপ্রেক্ষীরে পঞ্জীকরণ কার্যালয়গুড়িকর কার্যকলাপ উপরে নিয়মিত তদারখ পাই জেলাপালমানকু বিভাগ পক্ষরু নির্দেশ দিয়া যাইছি নুয়াপড়া জেলার জমি জালিয়াতি পঞ্জীকরণ অভিযোগে কোমনা তহসিলদার সবরেজিষ্ট্রারঙ্ক নিলম্বিত করা ঘটনার গুরুত্বক দৃষ্টিরে রাখি সমস্ত জেলাপাড়ঙ্কু নিজ জেলার অতিরিক্ত জেলাপাল তথা জেলা রেজিষ্ট্রারঙ্কু পঞ্জীকরণ সম্পর্কিত কার্যকলাপর নিয়মিত যাঞ্চ করিবাকু নির্দেশ দিয়াযাইছি প্রযুক্তিবিদ্যার সর্বাধিক উপযোগপূর্বক পঞ্জীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও উত্তরদায়িত্ব সুনিশ্চিত করিবা রাজ্য সরকারঙ্ক প্রথম প্রাথমিকতা বলে শ্রী পাঢ়ী কহিছন্তি ইসলাম ধর্মর প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদঙ্কর জন্মদিবসকু আজি পবিত্র ঈদ মিলাদ উন্নবী ভাবে পালন করা যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের ভাই ও ভৌণীমানে শোভাযাত্রার বাহারি শান্তি ও সদ্ভাবনার বার্তা দিয়ে থাকে বিশ্বশান্তি মসজিদগুড়িকরে স্বতন্ত্র প্রার্থনা সভার আয়োজন করা যাইছে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি

0: স্বরাষ্ট্র, এক রাশন কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আদি অন্তর্ভুক্ত। এই পোর্টাল মাধ্যমে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অধীনে পঞ্জীকৃত শ্রমিক সামিল হয়ে পড়ছন্তি। ফলে পিএম সুরক্ষা বীমা যোজনা অধীনে দুর্ঘটনা জনিত মৃত্যু কিংবা স্থায়ী অক্ষমতা পাই 2 লক্ষ টঙ্কা এবং আংশিক অক্ষমতা পাই 1 লক্ষ টঙ্কার বীমা রাশি মিলিপারুছি। এপরিকি যেকোনসি কারণরু মৃত্যু হলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অধীনে 2 লক্ষ টঙ্কার সহায়তা রাশি প্রদান করা যাচ্ছে। এই পোর্টাল মাধ্যমে দক্ষতা বিকাশ পাই মধ্য ব্যবস্থা উপলব্ধ রয়েছে। সরকারি যোজনাগুড়িকর চিহ্নট পাই এই প্ল্যাটফর্মে মাই স্কিম ব্যবস্থা উপলব্ধ রয়েছে। সেইভাবে এই পোর্টাল মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় অণসংগঠিত ক্ষেত্রর শ্রমিক নিজক পঞ্জীকৃত করে এই যোজনা অধীনে 60 বর্ষ পূরণ পরে যোগ্য হিতাধিকারী প্রতি মাসে সর্বনিম্ন 3000 টাকার পেনশন প্রদান করা যাইথায়। ভাসিনি দ্বারা পরিচালিত এই প্ল্যাটফর্মে গতবর্ষ 22টি ভাষাকু সামিল করা যাইছে। এহাদ্বারা বিভিন্ন আঞ্চলিক ভাষার উপযোগ মাধ্যমে পঞ্জীকরণ অধিক সুগম হয়ে পড়ছে। পোর্টালে প্রবাসী শ্রমিকঙ্ক পারিবারিক বিবরণী মধ্য উপলব্ধ রয়েছে। এহাদ্বারা প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নির্মাণ শ্রমিকঙ্ক ক্ষেত্রে তথ্য আদান প্রদান সম্ভব। গিগ এবং অন্য প্ল্যাটফর্মর অণসংগঠিত শ্রমিক এহা মাধ্যমে পঞ্জীকৃত হয়ে সরকারি সুবিধার সুফল পাইপারছন্তি। এপর্যন্ত 11,50,000 প্ল্যাটফর্ম শ্রমিক ই শ্রম পোর্টালে পঞ্জীকৃত হয়ে সারিছন্তি। 16 বর্ষ কিংবা তাঠারু অধিক বয়সর অণসংগঠিত ক্ষেত্রে কার্যরত শ্রমিক এই পোর্টালে পঞ্জীকৃত করিবা পাই যোগ্য হইতান্তি। এথিপাই জনে শ্রমিক, আয়করদাতা কিংবা কর্মচারী ভবিষ্য নিধি পাণ্ঠি সংগঠন অথবা কর্মচারী রাজ্য বীমা নিগমর সদস্য হওয়া বাধ্যতামূলক নুহে। দেশর অণসংগঠিত শ্রম শক্তি পাই ই শ্রম পোর্টাল এক সুরক্ষা ইকোসিস্টমর ভিত্তিভূমি স্থাপন করিপারিছে।
1: শেষ হল আজির প্রসঙ্গ।
2: আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 7টা প্রচার করছু আদিবাসী সঙ্গীতর কার্যক্রম।
3: ସନ୍ତାଳ ସମ୍ପ୍ରଦାୟର କରମ ଗୀତ ଶୁଣନ୍ତୁ। ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଚିତ୍ରସେନ ହାସଦା ଏବଂ ତାଙ୍କର ସାଥୀ କଳାକାରମାନେ। ସନ୍ତାଳ ସମ୍ପ୍ରଦାୟର କିଛି ପାରମ୍ପରିକ ଗୀତ ସାନ୍ତାଳୀ ଭାଷା ଭିନ୍ନ ଅନ୍ୟ ଭାଷାରେ ପ୍ରଚଳିତ। ଏହା ବଙ୍ଗଳା ଭାଷା ପରି ଲାଗୁଥିଲେ ମଧ୍ୟ ପ୍ରକୃତରେ ବଙ୍ଗଳା ଭାଷା ନୁହେଁ। ଶୁଣାଯାଏ ସାନ୍ତାଳ ସମ୍ପ୍ରଦାୟର ଏହିପରି ପାରମ୍ପରିକ ଗୀତଗୁଡ଼ିକ ମୁଖ୍ୟତଃ 4ଟି ଭାଷାର ସମ୍ମିଶ୍ରଣରେ ହୋଇଛି। କରମ ଗୀତ ମଧ୍ୟ ଏହି 4 ଭାଷାର ସମ୍ମିଶ୍ରଣର ଅନ୍ତର୍ଗତ। କରମ ମାଖଡ଼ାରେ କରମ ଡାଳ ସ୍ଥାପନ କଲା ପରେ ତାକୁ ବନ୍ଧାପନା କରାଯାଏ, ଯାହାକୁ ଚୁମାଣ ବୋଲି କୁହାଯାଏ। ତାପରେ ଆରମ୍ଭ ହୁଏ କରମ ପୂଜା।

0: ড্রাইভার এই ডাহাণ পট ডাকবঙ্গলা ভিতরক নিয়ে গাড়ি রখ। স্বাতী, তুমি অপেক্ষা কর, মু দরওয়ান সঙ্গে কথা হয়ে আসছি। আস স্বাতী, এ দুইটাক রুম আমপাই রিজর্ভ, মো সাঙ্গ পাখরে তুমি সেথিপাই কৃতজ্ঞ রহিবা দরকার।
1: হ্যাঁ মা, বা এবে সি বুলি বুলি হনিমুন করিবা আমি।